0: আকাশবাণীকে গুয়াহাটি কেন্দ্রে লিখে গিয়ে থে পুয়ার আঞ্চলিক বাতরি ফ্রিকোয়েন্সি মডুলেশন 100.2 MHz পর ইয়ে আকাশবাণী কা হাফলং কেন্দ্র হ্যাঁ।
1: শুরু করে ইনভেস্টিং কা পার্ট।